0: সাক্ষাৎ গ্রহণ আর প্রযোজনা ইন্দ্রজিৎ দাসর। অনুষ্ঠানটি প্রচার করা হব দেওবারে দিনের 10 বজাত,
1: পুনের প্রচার মঙ্গলবারে নিশা 9:30 বজাত।
0: শুনবল নাপাহরিব সাধক সুন্দরৰ।

0: আখ্যাত গ্রহণ আর প্রযোজনা ইন্দ্রজিৎ দাসর। অনুষ্ঠানটি প্রচার করা হব দেওবারে দিনের 10 বজাত,
1: পুনের প্রচার মঙ্গলবারে নিশা 9:30 বজাত।
0: শুনবল নাপাহরিব সাধক সুন্দরর।

তন্ময় গোস্বামীর আধুনিক গীত শুনবলে পাব 6:30। সন্ধ্যা 7:20 আগবঢ়া হব যুব কর্মশালার অনুষ্ঠানটি, আর শেষত মোর অনুভবর গীতর অনুষ্ঠানটি শুনবলে পাব 7:55।

0: রক্তকেন্দ্রই দেশের শীর্ষ ২০টা রক্তকেন্দ্রের ভিতর স্থান লাভ করেছে। স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহলে আজি এই কথা প্রকাশ করে। মন্ত্রীগিয়ে কয় যে সকলোরে বাবে সুলভ স্বাস্থ্যর জড়িয়তেহে রাজ্য স্বাস্থ্যখণ্ডত আগবাড়ি। শ্রীসিংহলে কামরূপ জেলার বকুর বামুনিগাঁও আদর্শ চিকিৎসালয়ত মুক্তি হওয়া শেহতীয়া সুবিধাসম্পন্ন ডায়ালাইসিস কেন্দ্রত অঞ্চলটোর রোগীসকলে বিনামূলীয় মানসম্পন্ন সেবা লাভ করবো প্রকাশ করে। কয় যে বামুনিগাঁও আদর্শ চিকিৎসালয়ত মুক্তি করা এই সুবিধায় জনসাধারণক বিত্তীয় সকাহ প্রদান করার চিকিৎসার দীর্ঘ যাতায়াত করার প্রয়োজনীয়তা হ্রাস করব। বিশ্ববরেণ্য শিল্পী ডক্টর ভূপেন হাজরিকার জন্মশতবার্ষিকীর অন্তিম পর্যায়ের উদযাপনের প্রস্তুতি চলি থাকার সময়তে বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা উৎপল বরপূজারিয়ে শিল্পীগীর গীতর সামাজিক আর রাজনৈতিক দায়বদ্ধতার উপর ভিত্তি করে মানুষের গান শীর্ষক এখন তথ্যচিত্র নির্মাণ করে উলিয়াইছে। গুয়াহাটী প্রেস ক্লাবত আজি ডক্টর ভূপেন হাজরিকা সাংস্কৃতিক ন্যাসর সভাপতি তথা বিশিষ্ট গায়িকা মনীষা হাজরিকায় তথ্যচিত্রখনের ট্রেইলার আর পোস্টার আনুষ্ঠানিকভাবে মুক্তি করে। ডক্টর হাজরিকার সৃষ্টিশীলতার বিশালতা তথা গীতে সামাজিক বৈষম্য অন্যায়ের বিরুদ্ধে কঢ়িয়াই অনার প্রতিবাদের বুরঞ্জীর বিষয়ে বিশ্ববাসীর সম্মুখত দাঙি ধরায় তথ্যচিত্রখনের মূল উদ্দেশ্য বলে তথ্যচিত্রখনের পরিচালকগৰাকীয়ে জানিবলৈ দিয়ে। বিশ্বনাথ জেলার গহপুর আরক্ষী আজি বিয়লি প্রায় সাড়ে চারি বজাত চলা এটা অভিযানত নকল সোণ জব্দ করা হয়। আরক্ষী গোপন সূত্রের পমখেদি চলা এই অভিযানত এখন বাহনের প্রায় ৫১০ গ্রাম নকল সোণ জব্দ করা হয়। আরক্ষী প্রকাশ করা অনুসরি জব্দ হওয়া গাড়িখনত লক্ষিমপুরের সোনাপুরের গহপুরলৈ বিক্রি করার উদ্দেশ্যে সোণখিনি লৈ যোৱা হৈছিল। এই সন্দর্ভত দুজন লোকক গ্রেপ্তার করা হৈছে। কাছাৰৰ জিলা আইন সেৱা প্ৰাধিকৰণৰ উদ্যোগত আজি জ্যেষ্ঠ নাগৰিকৰ বাবে এটা আইনী সেৱা কেন্দ্ৰ মুকলি কৰা হয়। জ্যেষ্ঠ নাগৰিকসকলক আইনী সাহায্য প্ৰদান কৰাৰ লগতে তেওঁলোকক নিজৰ অধিকাৰ সন্দৰ্ভত অৱগত কৰোৱাৰ উদ্দেশ্যে এই পদক্ষেপ হাতত লোৱা হৈছে। এই কেন্দ্ৰৰ জৰিয়তে জ্যেষ্ঠ নাগৰিকসকলে অভিযোগৰ প্ৰতিকাৰৰ বাবে উপলব্ধ বিভিন্ন ব্যৱস্থা সম্পৰ্কে জানিব পাৰিব। ঐতিহ্যমণ্ডিত কমলাবাৰী সত্ৰৰ প্ৰতিষ্ঠাপক গুৰু বদলা পদ্ম আটাৰ সোঁৱৰণত অনুষ্ঠিত গুৰু কীৰ্তনৰ আজি দ্বিতীয় দিন। উল্লেখযোগ্য যে কমলাবাৰী সত্ৰই চাৰিদিনীয়াকৈ পালন কৰা গুৰু কীৰ্তনৰ কালি চাউল ভোজনী আৰু আজি থাপনি। কালিলৈ মূল কীৰ্তন আৰু পৰহিলৈ শেষৰ দিনা ভাঙনি পালন কৰা হ'ব। গুৰু কীৰ্তনৰ সৈতে সংগতি ৰাখি সত্ৰীয়া নৃত্য, গীত বাদ্য, নাম প্ৰসংগ, কীৰ্তনীয়া, ওজাপালি আদি অনুষ্ঠানৰ আয়োজন কৰা হৈছে। এই অনুষ্ঠান সম্পৰ্কে উত্তৰ কমলাবাৰী সত্ৰৰ সত্ৰাধিকাৰ জনাৰ্দন দেৱগোস্বামীয়ে এনেদৰে কয়।
1: জয় জয়ন্তী অম্বাসী ধন্যবাদ জানাইছো। এই পবিত্ৰ ভাদ মাহৰ আচলতে আমাৰ পবিত্ৰ ভাদ মাহৰ ভিতৰতে আমাৰ কমলাবাৰী সত্ৰৰ প্ৰতিষ্ঠাপক যি বদলা পদ্ম আদা তেখেতৰ বিৰুভা তিথি আৰু কালিৰ পৰা আমাৰ তিৰুভা তিথিৰ কাৰ্যসূচী আৰম্ভ হৈছে আৰু আজি স্থাপনী আৰু ইতিমধ্যে কাইলৈ মূল তিথি হ'ব আৰু পৰহিলৈ ভাঙনিৰ চৰিত্ৰ তোলাৰ ব্যৱস্থা হ'ব। আৰু এইকেইদিনতে আমাৰ গুৰুজনৰ যি ঐতিহাসিক নৃত্য, গীত, বাদ্য সকলোখিনি পৰিৱেশিত হ'ব। চালি নাচৰ পৰা আৰম্ভ কৰি ঝুমুৰা, নাদুভংগী, বাহা এই সকলো নৃত্য পৰিৱেশনৰ ব্যৱস্থা থাকে।
0: গৃহ নির্মাণ আর নগর পরিক্রমা মন্ত্রী কৌশিক রায়ে আজি মহানগরীর বশিষ্ঠপুর অঞ্চলের জাবর নিষ্কাশন পরিস্থিতির পর্যবেক্ষণ করে। উল্লেখযোগ্য যে বিগত সপ্তাহত কেবাদিন ধরে হওয়া মুষলধার বরষুণের ফলত মহানগরীর বিভিন্ন স্থান জলমগ্ন হওয়া পরিলক্ষিত হয়েছিল। জলমগ্ন অঞ্চলসমূহর জাবর নিষ্কাশন ব্যবস্থা খরতকীয়া করে তুলিবলৈ সংশ্লিষ্ট বিষয়াসকলক নির্দেশ দিয়া হয়েছে। এই পর্যবেক্ষণকালত মন্ত্রীগীর সঙ্গে গুয়াহাটী পৌর নিগমের আয়ুক্তর সংশ্লিষ্ট বিভাগসমূহের বিষয়াসকল উপস্থিত থাকে। বিধানসভার অধ্যক্ষ রঞ্জিত কুমার দাসে আজি ভবানীপুর সরভোগ সমষ্টির জনসাধারণের পরিষ্কার খোয়াপানির সুবিধাকে ধরে কেবাটাও উন্নয়নমূলক প্রকল্প মুক্তি করে। শ্রীদাসে বর্ণগর ছোৱালী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় আর সরভোগ রেলওয়ে কলোনি বিদ্যালয়ের শিক্ষার্থীসকলের বিশুদ্ধ খোয়াপানী যোগান আঁচনির উদ্বোধন করার অঞ্চলটোর কেবাটাও নবনির্মিত পথ উদ্বোধন করে। অধ্যক্ষগৰাকীয়ে সরভোগর বিজেপির কার্যালয়ত ২২গৰাকী রুগীয়া ব্যক্তির সাহায্যার্থে মুখ্যমন্ত্রীর সাহায্য পুঁজির অধীনের চেক বিতরণ করে। পৰৱৰ্তী বাতৰি শুনক সংগীতা শৰ্মাৰ পৰা।
2: অসম পশু চিকিৎসা আৰু মীন বিজ্ঞান মহাবিদ্যালয়ৰ IVF পৰীক্ষাগাৰ চৌহদত IVFৰ জৰিয়তে অসমৰ থলুৱা প্ৰজাতিৰ লক্ষ্মী গৰুৰ প্ৰথমটো পোৱালীয়ে জন্ম লাভ কৰিছে। অসমৰ একমাত্ৰ পঞ্জীয়নভুক্ত থলুৱা গৰুৰ জাত লক্ষ্মীৰ সংৰক্ষণ আৰু জিনীয় উৎকৰ্ষ সাধনৰ ক্ষেত্ৰত এই সাফল্যই নতুন দুৱাৰ মুকলি কৰিছে। মুখ্যমন্ত্ৰী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মাই আজি সামাজিক মাধ্যমযোগে এই কথা সদৰি কৰে। তেওঁ কয় যে ৰাজ্যৰ থলুৱা জাতটো আধুনিক বিজ্ঞান আৰু প্ৰযুক্তিৰ সহায়ত আগুৱাই নি বিশ্বৰ ভিতৰত নতুন ইতিহাস সৃষ্টি কৰাটো সঁচাকৈ গৌৰৱৰ কথা। অসমৰ ঐতিহ্য আৰু বিজ্ঞান দুয়োটাই আজি একেলগে বিশ্বৰ আগত নিজৰ সামৰ্থ্য প্ৰমাণ কৰিলে বুলি তেওঁ উল্লেখ কৰে। মুখ্যমন্ত্রীগুলো কয় যে এই সাফল্যই রাজ্যের পশুপালন খণ্ডক শক্তি।

0: তারপরে কথালে যাও, হয়নে? আমি গানটো শুনি প্রথমে কথাখিন গুরুত্ব নিদিও, সুরটুই আমাক কবাত খুন্দা মারে, কিবা একটা ভাল লাগে, তারপরে কথাখিনি যাও, ও কথাখিন দিব। কিন্তু সেইখিনি কথায় মানে সুরারোপিত হওয়ার আগলৈকে সিমান গুরুত্ব দিয়ে মানে পড়া না, প্রয়োজন বোধ করা নাই, কারণ সি মানে আকর্ষণ করা নাই। আকর্ষণ কেতিয়া কইলে যেতিয়া তার সুরের সংযোজন হল। সুর মানে কি? বিভিন্ন স্বরের সমষ্টি। স্বর মানে কি? স্বর মানে হচ্ছে সংগীতের বর্ণমালা, সেইকটার নাম সারে গামা পাধানি ভারতীয় শাস্ত্রীয় সংগীত, ভারতীয় সংগীত। ওয়েস্টার্নত দৌড়ে মিফা চোলা চিত্তু এনে, হয় না?
1: চলচিত্র
0: মোর পাসপোর্ট খন মোর হওয়া নাই, হলে মানে ওয়েস্টার্নও জানি মল। এই যে সাতটা স্বর, স্বরবিলাক আমি কোনটো স্বরক কোনটো স্থানত ব্যবহার করছো, তাদের কোনোবা একটা স্বরের যে ব্যঞ্জনা, স্বরের রচনায় আমাক বেশি আকৃষ্ট করে, আর মোক যদি করে হয়তো মোর বহি থাকাগী সেইটাই সিমান করা নাই, অন্য একটা সুরের ব্যঞ্জনায় আকৃষ্ট করেছে। এই হল সাধারণভাবে কোয়া কথা, যার ফলত দেখা যায় মানুষ অকলশরিয়াকে থাকিলে যদি গম পায় যে কোনো নাই, কেউ কিন্তু গান যায়, কিয় তার মনত ভাব এটা মোর চাগে গোয়াখিনি ভাল নহয়, বেলেগে শুনিলে মোক ঠাট্টা করব বা মোর বেয়া লাগিব, যদি কোনো নাই। আর এই কথাটা গাঁও অঞ্চলত খুব হয়, বিশেষকে আবেলি পরত সন্ধ্যার আগে আগে যেটা গরু মহ ঘরলে উভতাই লই আহি থাকে, গরুয়ে ঘর চিনি পাই তো, গরুকেটা নিজে নিজে আহি পিছফালে গিয়ে কিবা কিবি গান গাই গুছি যায়, এইটো মনৰ আবেগৰ প্রাধান্য দিয়ার কারণে এইটো হয়। তেওঁক আবেগে তেনেকেও কোৱাকে গাবলে বা সেই মনৰ ভাবটো সুরের মাধ্যমে প্রকাশ করবলৈ তেনেকুৱা পরিবেশ তেওঁ পাইছে। এতিয়া সংগীত পরবর্তী কালত তাক বর্গীকরণ করা হল, ক্লাসিফাইড করা হল, এটার নাম হল কি লোকসঙ্গীত, এটার নাম হল শাস্ত্রীয় সংগীত, আর এটার নাম ভুল হব পারে একো নাই, হ্যাঁ, সেইটো এক প্রকারে সেইটো শাস্ত্রীয় একটা উপাঙ্গ, গন্ধটো বেলেগ ফালে গুছি গেল, আমি কৈছো যে মিউজিক বুলি কওঁ, এটা লোকসঙ্গীত ফোক, ফোক বুলি ক'লে সব পড়ি, অসমৰ ফোক বুলি ক'লে আমি যিমান জনগোষ্ঠী আছো অসমৰ সবরে যে গীত আছে সেইবিলাক আমার ফোক, লোকসঙ্গীত শাস্ত্রীয় সংগীত, আর তৃতীয়টো হল আধুনিক গীত বোলা শব্দটো অকল অসম আৰু বেংগলতহে চলে, আজিকালি বাংলাদেশো, মই পূর্ববঙ্গর কথা কৈছো, পূর্বৰ বঙ্গ দেশৰ কথা কৈছো, পিছত পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ হল, তাৰপিছত আমাৰ অসমত আধুনিক গীত হিচাপে প্রসারিত হল, কোনবিলাক যিবিলাক লোকসঙ্গীতত নপরে, যিবিলাক শাস্ত্রীয় সংগীতৰ ভিতৰত নপরে, সেই গোটেইবিলাকক বৰ সুন্দৰ নাম এটা দিলে চালে, কলে যে সুগম সংগীত, সুগম সংগীত, সুগম সংগীতত আজি যোৱাকালি গোৱা গানটো আজি হয়তো আমার কারণে সেই পৌরাণিকও হব পারে, অতীত হয়ে গেল নহয়, তার যদি কোনো ব্যাকরণ বা এই ধরনের কথা নাই, যিয়ে যেনেকে ইচ্ছা তেনেকে গাওয়া পারে। লোকগীতত ব্যাকরণ নাই, কিন্তু তাতে কিছু বেলেগ ধরনের কথা থাকে,
1: ঠাঁচবিলাক থাকে,
0: কোনটো অঞ্চলের ভৌগোলিক সীমাক্ষেত্রখনের লোক গীত, লোক উৎসব এইবিলাকর নিজা নিজি একটা ছাপ থাকে, সেইটোৱে সেই অঞ্চলৰ এই গানটোৰ সেই অঞ্চলত চলা যায়, যেনেকৈ গোৱালপৰীয়া লোকগীত। শাস্ত্ৰীয় সংগীত হ'ল য'ত ব্যাকৰণ আছে, শাস্ত্ৰীয় মানে যিটো শাস্ত্ৰসন্মত, শাস্ত্ৰ মানে মান্য গ্ৰন্থকে আমি শাস্ত্ৰ বুলি কওঁ, যাক মানি চলোঁ, শাস্ত্ৰীয় হ'ল শাস্ত্ৰসন্মত, শাস্ত্ৰত কি আছে বিধি বিধানবিলাক লিখা আছে, কি কি নিয়মৰ মাজেৰে ই গতি কৰিলে এই শাস্ত্ৰীয় সংগীত হ'ব পাৰে। শাস্ত্ৰীয় সংগীতৰ আমাৰ কথা ক'বলৈ গ'লে পুনতে অহা শব্দটোৰ নাম হ'ল ৰাগ। ৰাগ বুলি আমি সবেই জানো, হয়তো নাগাওঁ, শিকিছোঁ মোটামুটি সবেই।

সময়ে আমাক অভিজ্ঞতা, জ্ঞান, ধৈর্য, পরিপক্কতা প্রদান করে। কঠিন সময়ে আমাক শক্তিশালী হবলৈ, সমস্যার সন্মুখীন হবলৈ শিকায়। প্রতিটো দিন, মাহ, বছর পার হয়ে গৈ থাকে, ইয়ার লগতে আমার স্মৃতিবোৰ ৰৈ থাকে। স্মৃতিবোৰেই কেতিয়াবা সেই সময়ৰ সাক্ষী হিসাবে থাকি যায়, থাকি যায় সময়ক মনৰ মাজত ৰাখি থোৱাৰ এক কৌশল হিসাবে। সেয়ে প্রত্যেকেই সেই সময়ৰ দাবিত কৰিবলগীয়া কামখিনিৰ বাবে প্রতিযোগিতা চলায়। সেই প্রতিযোগিতাই আমাৰ জীৱনৰ চালিকা হৈ পৰে। শুনাবলৈ লৈছো লতা মঙ্গেশকৰ কণ্ঠত এই গীতটি।